ওই পদে খাটা কোলে সান্দর হতে বেল খুলু গাঠলি ওই যে নজদে নাই কানা যে সমুদ্র লাসলি ওয়াই মানানা মানানা ধীরে সুতা মানানা বিলকুল আর সে মিষ্টা বরসাল সাইদ বিলকুল দিয়ে সারা সারা সাবির ওয়াজির বিলকুল ফরমেশ কেনা হ্যাঁ ওর সাবেরা।